Ain nu si chan yak thong thing bi raining sang chu nu yung ba liga pi sang ba khem la ma o huk su gen chi ba kang ase waru medium wave nan ching na chi thibu nga sum si te bo kwa tuk se no si meter han ching thi kang nan ching li siang li si kilohertz o kon gan da ing sibung him lo ya mo gon no dong dong kan chan jang fm nan ching thi kang sum si meter u ang ai ap sum la aba আই নাজিরি তংবে হ্যান চিং নাচি নিবু আং তুকসি জুন লাবার ইয়ানিত নিবু আং তুকসি ফসু পায়েন আলা কমো ইং সুয়ে বুং বা মুকলে ইসিক নাসি মুক্তে আলা নুসিচান ইয়াকথুং থিমবে হিকসিং কন নো তংদং নিউজ অন ইয়ার এপ ওয়াং খেম মাসুক তেতলো আইম বা থিমবে সিগাং ইং গং সাবচেং নু ঠিক নিচি সামিগেন সামলো খেপসুম কন কান ইং সুইবং হিমলো আলা তেঙ্গোপি বা ইংঘং সাবিত্রী লিম্বুলাম খেপসুম আইন ইয়ানিত নিবুং আং তুকসি হ্যান ছিং নাচি নিবুং আং তুকসি তংবে রে এম্মা সুরেং থমো ন সমুক্ত ভারত অভিয়ান মেমেন্দু আংবা কন থিম্বে ইন মেমা এক পাতারা পিন থেমা ওয়াই বেলে গর ড্রগ ফ্রি চুক মাওয়া কন ইন সুরেং থমবা তুম এডমিনিস্ট্রেটিভ সেন্টার মো মেমেন্দু আংবা থিম্বে ও লকিলাপা এসডিএম তুতু প্রেম কুমার সুব্বা সুপারিনটেন্ডেন্ট পুলিশ তুতু নাকুল প্রধান এসডিএম সোরেং তুতু সকন লেপচা এসডিপিও তুতু ছং ডি লেপচা এ বটিয়ানু ডিএসি বানু উই ওয়ে পাসিং পাদাহাং পাদং হারে লক মিলারুয়াংবা আইন নিবং আং তুকসি এমা কান্তকপা ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেটিভ সেন্টার মো হাতালকপা ইনফেকশন ইন্সপেকশন অফ গ্রাম পঞ্চায়েত ইউনিট নু তংদং কপি বাড়ি সিয়া শেরি গ্রাম পঞ্চায়েত ইউনিট বাহা ইন্সপেক্ট চোখে চোখমা রেলাগি মিজোগ লক মেলার আংবা কন ইন্সপেকশন চোখমা রেলাগি লুম তুম্বা তুতু আগুয়ানি রোহন রমেশ আইএস ডিস্ট্রিক্ট কলেক্টর কান্দক তুতু সোনাম মঙ্গল লেপচা জয়েন্ট ডাইরেক্টর ডিডিএমএ কান্দক তুম তুতু টিটি বটিয়া ব্লক ডেভেলপমেন্ট অফিসার নু শেরি গ্রাম পঞ্চায়েত ইউনিট বা পাসিং পাদাহা রে লক মেলার আংবা আইন নিবু আং তুকসি ফসু পায়েম্মা কান্তক পাক্যক ধুমো মিয়াকপংগে খেত বচাও আভিয়ান থিম্বে ইন মেমেন্দু আংবা খেন থিম্বে মো ওমেমা ইলে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার নু ফার্মাল ওয়েলফেয়ার বাহারে মিজোগুবা মেমেন্দুবা ওয়া কন ইন ছুজাজন জিপিও নু রুল এপ লাভ টেন জিপিও সি ইয়ং মেমেন্দু আংবা কন থিম্বে মো কুবিহান কিজোগ পা ইয়া ঘনবা ইয়ান ঘনবা লক পাহারে মেমেন্দু বাবাং কুসিং নিদেট খেন থিম্বে মো ইয়ামনারহন কিজোগ পা তুতু মোহন গুরুং পঞ্চায়েত ভাইস প্রেসিডেন্ট ছুজাজন জিপিও খুনে নু খুনে মুরুম তরি বারে নামবে মো ওয়ে গর ওয়ে জিপিও বা পঞ্চায়েত মেম্বার শিক্ষা মাসো নু রাই নু শিক্ষা মার ভক্তি মায়া গুরুং নু কমল গুরু গুরুং হারিয়াং লক মেলারু আংবা খ্যানথিমে মো তুতু আশু গুরুং এডিও রিগিউ ব্লক পাইলে উবে উবে ইয়রিক পরিক পাইয়াং গন ওয়ানিং শিক্ষাম দং বা পানহা ইউখু আংবা খেমো খুনে উই খাম আকি বাওয়া খেন সমদাঙা ইং চৌগু আংবা খন্থিমে মো খেত বাজাও আবি অভিয়ান